0: You Are.
1: Dit is Helene de Geest van de ANWB. Er beginnen hier en daar wat files te ontstaan. Zo staat er file op de A15 Rotterdam-Europoort. Bij Rozenburg is de vertraging 10 minuten. Op de N203 Alkmaar-Amsterdam bij Castricum ook 10 minuten oponthoud. Op de N203 Alkmaar-Amsterdam tussen Alkmaar en de aansluiting met de A9 is de vertraging al 20 minuten. En ook in Noord-Holland op de N244 Alkmaar-Edam tussen Alkmaar en Westgrafdijk een kwartier vertraging. En tot zover de ANWB Verkeersinformatie.
2: RJ, goedemorgen met RJ. Hallo RJ, goedemorgen RJ. Hallo. उजाला के साथ घर घर में ऑटो में चाहे जहां पर भी है आप उजाला ही उजाला सुनते हैं उजाला के साथ अनहेल गुड मॉर्निंग मैट आर जे गुड मॉर्निंग

यू आर उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय शुरू हो गया है। उजाला कॉफी चाय मेरा शो, वेलकम ऑफ दिस फ्राइडे मिडा। थोड़ा से बारिश है मगर ये वीकेंड मोई वीकेंड रहेगा एंड फोराल नेचुरली वीक का शुरू हो जाएगा तो कोई ना इधर उधर जाएगा ना ना ना। मेस्ट मेंसेस सेंट हाउस कोई ना वैकेंसी से जाएगा। Het zijn mooie tijden. En ik hoop natuurlijk dat we met z'n allen een mooie week gaan beleven. Heel veel plezier zullen hebben om naar voetbal te kijken. Met z'n allen. You are Ujala's Coffee Shy Middagshow. Orange ke program mein bhi Anand Chandrika Singh taiyar hai. Hamare saath dene ke liye. Hij is er zometeen hier in de studio. Ik hoop dat hij snel in de studio komt, want... ja, natuurlijk hebben we heel veel te bespreken aan het programma. Aur aaj ke program mein bhi hum felicitate karela sabhi ko jinon ki aaj janmadin hai, salgirah hai, jo bhi khushiyan hai aapke ghar par, sabhi ko hamari taraf se badhai, shubhkamna pesh kar rahe hain. And in het bijzonder wil ik feliciteren Titia ke verjaardag kan ja. Titia, van harte gefeliciteerd. Ja, Hamna Janet die keer door kan niet van Jari Raham. Maar ja, bij deze weten we dan dat jij op 11 juni jarig bent. Dus Titia, jij wordt vandaag in een zonnetje gezet. De Rujala Radio. Hamloke wie, Jabberjus fan, hè, toch, Titia? Fijne dag. Kan jij hopelijk toe op een mooie verjaardag manelen, hè? Aurage bij verjaardag manelen, weekend per verjaardag manelen. Nou ja, elke dag eigenlijk. मेरे सपनों की रानी कब आएगी तू? एंड या ढेर जने भी सोचे तो ऑल दी मन दी सिंगल मन फ्राई गजल मन ओ भी सोचो कि हमारे दुनिया में कब आएगा सपनों की रानी।

यू आर उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय शुरू हो गया है। उजाला कॉफी चाय मेरा शो, वेलकम ऑफ दिस फ्राइडेमिदा। थोड़ा से बारिश है मार ये वीकेंड मोई वीकेंड रहेगा एंड फोराल नतुलक वेका शुरू हो जाएगा तो कोई ना इधर उधर जाएगा ना ना ना। मेस्ट मेंशन सेंट आउट कोई ना वैकेंसी से जाएगा। Het zijn mooie tijden. En ik hoop natuurlijk dat we met z'n allen een mooie week gaan beleven. Heel veel plezier zullen hebben om naar voetbal te kijken. Met z'n allen. You are Ujala's Coffee Shy Middagshow. Oranje programma bij Anand Chandrika Singh uit de jaar. Hamari staat in de kleed. Hij is er zometeen hier in de studio. Ik hoop dat hij snel in de studio komt, want... Ja, natuurlijk hebben we heel veel te bespreken. Aanske programma. Aanske programma. Bij hem feliciteer Karila Sabiko. Jino ki aaj jinnandien hai, salgre hai. Jo bhi khushia hai aapke ghar per. Sabiko hamari taraf se badhai. Shubhkamna pesh kar rahe. En in het bijzonder wil je feliciteren. Titia ke verjaardag kan ja. Titia, van harte gefeliciteerd. Ja, Hamna Janet die Kitor kan niet van Jari Raham. Maar ja, bij deze weten we dan dat jij op 11 juni jarig bent. Dus Titia, jij wordt vandaag in een zonnetje gezet. De Rujala Radio. Hamlokke wie, Jabberjus fan, hè, toch? Titia. Fijne dag. Kan ja hopelijk toe op een mooie verjaardag manelen hè. Orange bij verjaardag manelen. Weekend per verjaardag manelen. Nou ja, elke dag eigenlijk. मेरे सपनों की रानी कब आएगी तू? एंड या ढेर जने भी सोचे तो ऑल दी मन दी सिंगल मन फ्राई गजल मन ओ भी सोचो कि हमारे दुनिया में कब आएगा सपनों की रानी।